শ্রোতা বন্ধুমানে টিউন করছন্তি 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু। শুনন্তু হিন্দিরে সম্বাদ রিলে করি প্রচার করছু আকাশবাণী দিল্লিরু।

ফকির মোহন পটনায়ক কণ্ঠস্থ গীতটি রঘুনাথ রাউতঙ্ক রচনা। পরবর্তী গীতটি শুনন্তু সুচিত্রা মহাপাত্রঙ্ক কণ্ঠে। গীত রচনা করছেন অসিত কবি।

0: লাগিলে এক বস্তু গ্রোথ হয় কি দিয়ে নি, তারপরে পিম্পুড়ি সব লাগি থাকে, তার রগার ফগার কু মারি দেলে সে তো পড়াই যায়, মরি যায়।
1: আউ যেন ফল মান কু পোক বি লাগছে কে?
0: পোক লাগছে আজ্ঞা, যেমতি চালানি সার দেলে বেশি পোক লাগে। মু তো বেশি চালানি সার দিয়ে নি, গোবর সার ইয়ে জিয়া খতটা দেই করি ইয়ে করে, এতে লাগি মোর বেশি পোক লাগে নি।
1: আউ আপন যেন কউছন জিয়া খত গোবর সার ব্যবহার করুছন, এতার স্বাদ বি তো বড়িয়া রহুতবা?
0: বড়িয়া আজ্ঞা,
1: আউ ঠিক সিজু থুবা বি?
0: হ্যাঁ আজ্ঞা।
1: আউ যে জানি থিবা সে থরে জানলা মানে দুবারা ফের ঘিনি আসতো?
0: হ্যাঁ আজ্ঞা।
1: যে এই ভাইর তো জৈবিক খতরে চাষবাস করুছন বলি করি। আউ আপন যেন বাইগনটা করিছন, এটা কেতে দিনে এই বাইগন ফুল ফল ধরবার হেসি?
0: আড়াই মাস গছটা তৈয়ার হয়ে যায়, হলে ফুল ফল আসে।
1: তো ফুল ফল ভাল ধরবা বলি বি কিছু কাণ করছন?
0: হ্যাঁ আজ্ঞা, ঔষধ দেবাক পড়ু, ভিটামিন
1: ভিটামিন
0: গ্রোথ পাই দেবাক পড়ুছি।
1: আউ আউ গোটে কথা, খরা দিনে শুনবার কে মিলছি যে চাষবাস কলে গছ মানে সব পাখে পাখে লগাইছন, বেশি খরা মানে মাটি কে নেই ভেদবা বলি, হেনতা কিছু করছন কি সে আঘর বলিয়া দূরিয়া দূরিয়া করে সব গছ লগাউছন?
0: হ্যাঁ আজ্ঞা, মুই তো দূরিয়া দূরিয়া হি লগায়।
1: দূরিয়া দূরিয়া লগাউছন? চাষবাস যেন করুছন, এতে চাষ করুছন মানে পানির কিছু না কিছু সুবিধা করিথিবে, তো কাণা সব পানির সুবিধা করিছন?
0: আজ্ঞা, মোর পানির সুবিধা কুয়া আছে।
1: কুয়া আছে?
0: কুয়া আছে আজ্ঞা।
1: মানে কুয়োর পানি পুরা খরা দিনটা টানি নেউছে?
0: হ্যাঁ টানি নেউছে।
1: মানে ভাল পানি বাহারুছে?
0: পানি বহুত ভাল বাহারুছে আজ্ঞা।
1: তো সবু চাষটা কুয়োরে হইয়ে হচ্ছে?
0: হ্যাঁ আজ্ঞা,
1: খরা দিনে।
0: হ্যাঁ আজ্ঞা।
1: তো আপন কহিলে যে কুয়োরে চাষ করুছন, আর কুয়োরে চাষ কলে ভি পানি সিনা কুয়োরে আছে, হলে সে পানি কেনাকে টানুছন আপন? সেটাকে ইলেকট্রিক দ্বারা টানুছন কি ডিজেল মেশিন দ্বারা টানুছন কি কেনতা কানা করুছন?
0: ডিজেল মেশিন দ্বারা আজ্ঞা, আর কিরোসিন মেশিন এবে দেইছন।
1: দেইছন মানে
0: দেইছন ব্লক আড়রে আসিছি।
1: তো ইয়াচিন তো ডিজেল হেলা ইস্তি তো দরদাম বহুত বড়ি কি রহিছে বলে খরচা বহুত হতবা?
0: হ্যাঁ আজ্ঞা, বহুত হচ্ছে
1: খরচা, বহুত হচ্ছে। তো আপন যেন চাষবাস করুছন, গুটে মুখ্য সমস্যা রহিতিছি বিক্রি বটার। তো বিক্রি বটার কাণা সুবিধা আছে, কেনে নেইকরি বিক্রি বটা করুছন সে বিষয়ে টিকে কহুন।
0: আমি তো আজ্ঞা বিক্রি বটা করিবা পাই আম বাগান হি সবুবেলে আসুছু ঝাড়খণ্ড মার্কেট।
1: আর পাখে আখে আপনকর সিয়াড়ে বাজার নেই নভাল?
0: আজ্ঞা আছে, ছোট মার্কেট গুড়াক আছে, কিন্তু সেটি আমাকে নি পোষাইবার,
1: মানে সেন টিকে দরদাম নেই মিলি পারবার। আম বাগান ঝাড়খণ্ড মার্কেট আইলে টিকে দরদাম রে বিক্রি করি পারছ না? তারপরে এটা নিত্যদিনের মার্কেট বাজারটা বলে সুবিধা হচ্ছে। তো নেবার আনবার কেনতা করুছন, কাঁথি আনুছন?
0: 207 রে আনছ আজ্ঞা,
1: গাড়ি রে আনছ?
0: গাড়ি রে,
1: মানে নিজর না ভড়া রে?
0: ভড়া রে।
1: তো যদি আমি দেখমা খরচা দেখমা যাহা বি চাষবাস রে করা হউছি, তারপরে গাড়ি ভড়া রহলা, এই সবুকে দেখলে চাষবাস যেন করুছন আর বিক্রি বটা যেন হউছে, লাভ কেনতা হউছে?
0: আজ্ঞা আমার তো লাভ কহিলে রেট থিলে তো ঠিকই লাভ হচ্ছে, আর 10 টাকা 5 টাকা হয়ে গেলে তো আমার লস ই লস পড়ুছে।
1: মানে যেতবে দরদাম কমি যাচ্ছে পনিপরিবার মানে বহুত লস
0: লস হচ্ছে,
1: আর দরদাম ঠিক থিলে সুবিধা
0: সুবিধা হচ্ছে।
1: তো ভাই আপনকর সঙ্গে কথাবার্তা হয়েকর বহুত বড়িয়া লাগলা, আর আপন আমার আকাশবাণীকে সময় দেইথবারু আপনকু বহুত বহুত ধন্যবাদ। জুহার।
0: জুহার আজ্ঞা।
2: দাদা।
3: হ্যাঁ গুরুবারি।
2: এখেন বাজারকে গলে খালি তরবুজটা নজর আসুথিসি লেখে লাগছি।
3: বিলকুল গা, যেন কিছুটা বাহাল্লা ন যে। লোকে এই খরা দিনে খাওয়া লাগি বহুত পছন্দ করুছন।
2: হই, আর বাজার যাব আর ঘরকে তরবুজ গোটা নিয়ে আনব, হলে কিনি বাজার করলা লেখে বি নি লাগে ন?
3: হয় তো,
2: তুমি সে খরারে বুলি বুলিকরে বাজার করব, আর আসিকরি শান্তিরে টিকে তরবুজটা বসিকরে খাই দেব কিনি, আমার যেন জলীয় অংশ কমি যাইছিসি সেটা বি পরিপূরণ করে দিয়েছিসি।
3: বিলকুল বিলকুল। হলে গুরুবারি, আমার যেন সূচনা মানে রয়েছে সে সূচনা মানুষ যে জনে দামা?
2: হই দাদা, বলে পহলা কিরি আমার রাউরকেলা আখর পাখর বাজার হাট মানকে পনিপরিবার দরদাম সব কেনতা কানা থিলা সে বিষয় থি জনে দৌ।
3: হয় হয়। বলে আমার রাউরকেলা বাজার হাটে আজিরকা পনিপরিবার সব কিলোগ্রাম পিছা হারাহারি দাম ই ভলিয়া বিক্রি বটা হউতলা। বলে আলুটা কিলো পিছা 16 রু 18 টঙ্কা, পিঁয়াজ 25 টঙ্কা, টমাটর 40 রু 50 টঙ্কা, বাইগন 30 রু 40 টঙ্কা, ভেন্ডি 30 টঙ্কা, বরবটি 40 টঙ্কা, করলা বিহেন্তা 40 টঙ্কা, কাঁখের 20 রু 30 টঙ্কা, কুন্দ্রু 40 টঙ্কা, କଞ୍ଚା କଦେଲ 40-50 ଟଙ୍କା।

স্বতন্ত্র কার্যক্রম আছে সেটা শুনিবা চালবাজ চলচ্চিত্রর গীত গাইছেন অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি এবং সাথী, রচনা আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।